0: พี่พี่งันสัจจุบาโมอุตาอุตรายอังเป็นมาพี่เออคิดว่าเด็กก็พอร์กละเดย์แต่งานชุบเลียนก็ไม่กันชุบามในไม่พอลองจงี้ฮัลโหลก็ตัวกันมาสิฮัลโหลก็ second question โม่งั้นทรายบ่ฮัดยันบ่ละเด็บตัวอุสลับก็ตะกันมาสิก็บ่ตัวกันก็ได้จงคิดบ่ยังจงอุฮิพีนะก็ตะกันดาวละเชียงงันฮะบ่ละปอยชิตาเชียงนาย MD thank you so much MD congratulations บ่ฟลายอีกตัวชุบับก็บ่kita pergi perlu kita don kita long very very close kita orang bakal dekat masih la jong telah dah udon masih tu nombor itu kan mah rey pelsi kadai hiba orang MD kita masih jong bahaya jong oh rey ban kamsha susu kadai kita masih jong men jong oh mau lawan ra hak kata kawe ke jan miet ya kebawa ulapa banyak bang pelang hak kata kawe ke jaka rey por bu ulit tu yo tu permanda masih jong men jong oh hi dekat kadai kita cuba mau perlu teh lor jong tu nung tu caja pada nomor bakal por kalau jan kut ngan susu ya tu no ya cuba mah teh halor jong tu nung tu caja beli utu utu cipautli ki caja urkehe he umi sabar ba umi lalot umi ko ahiru i kita ki laptop ki barem dor ki phone ki barem dor dei namar ba ulatu ya ka wei ka kali electric car ma ulatu ya ka kali ka baya da kilat balaya balat baya da kalat ha ka ba pila ban chu charge ki kali ki jong pi ba ki kali ki tre kam da kalat te pi ha ban chu charge ti utu shi potli ki charge na mar ka khabar wa pen yang lupa ka wei ka kali ka ba utu ka electric car ka badan stang si persen kamera charger charger ha utrai kam tau la lai bentuk na na dukan si potli us ngo ba si potli ngan charge si pang adap 4% ha kam tau la ke she he she he umi shaba ka kata ka ka ba jong ka to ka jingli ka barin kong ha pa lo dem kebelai si bone bro kebelai si menda ka jing si menda ka jong pikla pa long ro ya ka program ka ba job sisha ka de sia ka program ka bang ka tiang ka ba job ka de sia na ka jing si menda ka jong pikin pa long dengin cuba kemar pipa ke posi biji dalam san ngin ya so bat ka ka jwani deli na ke benda ke kubo pareng ke batang san minit ikd insan pa ke por si biji dalam si minit bat ke program fm super hits yes my dear friends thank you to each one of you who've participated in this program. Your participation means a lot to me. It has made this program a huge, huge success. Well, until next time, this is RJ Kitty signing off from Fun Unlimited. Well, I'll be back by 10 minutes past 1 with FM Super Hits. For now, stay tuned on Akashvani FM Jump in 103.6 MHz. Gazette at 5 minutes past 1, we shall relay Akashvani Delhi for the news. Stay tuned, this is Akashvani FM Jumpy. For now, enjoy this beautiful song, Koka, from the film Kandani Shafakana.
1: Aur sunna hai to subscribe karo T-Series.